গভর্নর, 5 মাউন্টেন ডিভিশন কুক, জেনারেল অফিসার কমান্ডিং এসএম ভিএসএম মেজর জেনারেল অমিত নটিয়াল, কিটপি সাকুং জেডপিএম কুশব তঞ্জুম মম্পা, মক্ত পংখর সাকুং জেডপিএম কুশব পেমাচিরিং, তমংজং ডিসি ইনচার্জ কুশব রঞ্জিন লেটা, তমংজং এসপি কুশব টেসিদারং, চেমন নিংদেবন ছকপুখা ছকচলহাঙ্গে, পংগল হাঙ্গে মলাফুঙ্গন চেমবল হাঙ্গে নিং লপটু বুজু ব্রমন নাংসি নামশু লং নম্বর কুটিন চৌ নামপং চেরামপুর সখুং চিঠি লেসম সিমাইসি পেনং সুংসেগা মলাফুংচিত মতং খ্রেকচু নিং দেব নৌনি ইনুলে তিনিয়া উৎস থেং লেংমক মাদে থরম গুক মলাথন চেমুদন্দেমন গেতমিম নঙনিং বেনংসি মাদে অরুণাচল প্রদেশ গুক চিকেবলঞ্চিন কুচ পেমখন্ডলাসি চেমুখ থকা ছাকলে দেচামুন নামদা নংদোলে তিনে নকচে নক নেছুনি সিজেপি ইন কক্রোচ জনতা পার্টি সিদেশ নিউ দিল্লি কোক জন্তর মন্ত্রগা মোগল ইয়া খিগোলে তিনিয়া দিল্লি পুলিশ মিসি নং সুচুপ কোক তুন্দাগা সুচুপ সুকথম থং নম্বর চেকপোস্ট ইয়োরগা পুলিশ দেচামুন ইয়োর সঙ্গ নিং দিল্লি পুলিশ কোক ডেপুটি কমিশনার কুমার অভিষেক সি সানেগা মিসি নংশেল নৈকিন মরুথকা টেটি ইগোনৌ নঙনিং উৎসঙ্গগোলগা নিমচু লংখন মিয়র পুলিশ সি সঙ্গে চাটনি উৎসব ক সুচুপ কুক দন্দাগা নুপচুচে ক্রোসাম্প মেট্রো স্টেশন খৈনি লিঙে কুক দেমে নিং সৌমে কছতো নৌ নিং সারাই কালী খান নিং নিউ অশোক নগর নমো ভারত ট্রেন স্টেশন নে বুৎকা জুনখান ট্রেন বানাংয়ে নুপচুচে চিসাম্প কাকু নম্বর উই সুচুপ লঞ্চিন রাজনাথ সিং সি দেশ ডাক্তার দুইকা জমলিঙ্গা মাম নিং চলা নিং সুচুপ কুক জুর্দো থম কেদ নৌলে তিনিয়া জেখর জেখব সি খিমচে জেখব নিং জেখব শমা বা নং সি আদোকর দোনং থম বিদু নঙ্গর যোধপুর কুক এয়ারফোর্স স্টেশন কা চিলু নিতং খালুক রোলক তারং শক্তি নিগো জংদর কাপ কা কুজব সিং সি জগর্ঘ নমুক মামি কুক টমচি নুচে নিং থপচি বানং দাতুকা ইয়ারকে কেউ নমে নামনি জগর্ঘ নমুক মামি সি মা নমটু ড্রেমতন ইউক সুচে কুজব সিং সি আত্মনির্ভর ভারত নিগো ছু জগর জেকব চিত জেকব চন্ম নামলে থারিং সুগুতি মিনু জগর রংসি মায়াম চলা সর তু ইয়ারগে নিং চলা চুক ছি থি হিমে নানে বিজেপি সিদন ছোকপ ছোকছ নীতিন নবীন সি খাপটেক সিদন ছোকপ সি গেখাপ তন মনু চুক নিং চি গেখাপ গুক সুকিন গা লেক ইয়াদম নে কঞ্জ ইউক নেছুনে দেশ নিউ দিল্লি গা সগোপ নাচল কুজব নবীন সি খাপটেক সিদন ছোকুবাসি জগর নেগা নেথং চাটক চুক লেক ইয়াদু নিং ইয়াদুম নে নঙু নিং জগর চটিমুখ নৃপ থম নৌসি নিং মিমং চিক দিলসি পির লেক জিত লামনো মারিম নে নাংনি বিনং সিদনো ওয়েদে গা ইয়ংসি ইয়ংসি সুরলে তিনিয়া খাপটেক সিদন ছোকুবা নং হুথুগ নোম নে নঙ্গ নিং সুংসি গেখাপ কে তং চাটপ চুয়ুক থা লেগে কং নেব থে নে সঙ্গিন উত্তম চে তৈসুক নেসু খা চো সুসু বানো দোষ সঙ্গিন উৎসুক সু চে লম লোপসং সরংসি খ্রিস্তনো সেদন ইউনতন শিগিরমা